এই ভক্তি গীতটি সহিত শেষ করুছু আজির বন্দনা কার্যক্রম। আকাশবাণী বারিপদা আমার পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করুছু। আকাশবাণী কটক কেন্দ্রর শুনিপারে টিকিয়ে পরে।

0: তিনি দিন মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে বলে পানিপাগ বিভাগ পক্ষ অনুমান করা যাইছে। কালবৈশাখী জনিত বর্ষার প্রভাবে রাজ্যের তাপমাত্রা হ্রাস পাইছে। আসন্তা কিছুদিন মধ্যে তাপমাত্রা আহুরি হ্রাস পাইবার সম্ভাবনা রয়েছে। গতকাল চারোটি স্থানের তাপমাত্রা 40 ডিগ্রি উপরে রহিতবা বেলে বলাঙ্গীর সর্বাধিক তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হইতলা। রাজ্য সরকারঙ্ক পক্ষরু 12টি ভিন্ন ভিন্ন ক্রীড়া বিভাগ পাইঁ 25 জন প্রশিক্ষকঙ্কু প্রাথমিক ভাবে মনোনীত করা যাইছে। এথিরে 9 জন মহিলা প্রশিক্ষকঙ্কু সামিল করা যাইছে। পূর্বরু রাজ্যরে 2016 মসিয়ারে প্রশিক্ষক নিযুক্তি প্রক্রিয়া হইতলা। রাজ্যের সিএম ট্রফির দ্বিতীয় সংস্করণ গতকাল উদযাপিত হয়ে যাইছে। এতে ফুটবল, খোখো, কবাডি এবং ভলিবলর বিভিন্ন বর্গের প্রতিযোগিতা হয়েছিল। প্রতিযোগিতার 30,000 অধিক খেলাড়ি অংশগ্রহণ করেছিল। ফুটবল বালক বর্গের বরগড়, বালিকা বর্গের ভুবনেশ্বর, খোখো বালক বর্গের পুরী, বালিকা বর্গের খোর্ধা, কবাডি বালক বর্গের বালেশ্বর, বালিকা বর্গের পুরী এবং ভলিবলর বালক বর্গের কটক এবং বালিকা বর্গের খোর্ধা চ্যাম্পিয়ন হয়েছে। আঞ্চলিক সংবাদ বর্তমান পাই এতিকি। পরবর্তী সংবাদ শুনিপারিবে অপরাহ্ন 2:32।
1: আকাশবাণী কটক আমার স্বাস্থ্যে শুণন্তু আলোচনা। অংশুঘাতর আয়ুর্বেদীয় চিকিৎসা আলোচনা করেছেন ডাক্তার ললাট চন্দ্র দাস।
2: সাধারণত সূর্যতাপ যোগু বাহারর পরিবেশ উত্তপ্ত হওয়া দ্বারা শরীরের উত্তাপর মাত্রা বৃদ্ধি পাইথায়। এবং আমার খরাদিনে জলবায়ুর আর্দ্রতা বড়া সহ শরীরের তাপমাত্রা মধ্যে বড়ি থাকে, ফলরে অংশুঘাত হবার সম্ভাবনা বহুত মাত্রায় দেখা যায়। এর মুখ্য লক্ষণগুলি হল গোড়া হাত বাকুলা মারিবা, দেহ হাত ঝোলা মারিযা, চম শুখিলা সেতা পড়িযা, মুন্ড বুলেই বাতি হওয়া, নাড়ির গতি দুর্বল ও দ্রুত হওয়া, মুন্ড ভারী ভারী বা ওজনিয়া লাগিবা, দেহর গম গম ঝাড় বাহারিবা, আখি পিতুলা মেলা হয়েযা। এবং এর মুখ্য লক্ষণগুলি হল অধিক গরমে মানুষটি প্রাণ হরাইথায় এবং ক্লান্তি অনুভব করে, মাংসপেশী যন্ত্রণা অনুভব হওয়া, শরীরের তাপমাত্রা সাধারণত 106 ডিগ্রি ফারেনহাইট রু কম হয়ে যায়। এই সময় উপযুক্ত চিকিৎসা নকলে রোগী চেতাশূন্য হয়ে পড়ে, অচেত হয়ে গলা পরে আহুরি অনেক লক্ষণ মধ্যে দেখা যাই থাকে, যেপরি হাত গোড় নাঠি হয়ে যাওয়া বা টাণ হয়ে যাওয়া, বৃহযন্ত্র সঠিকভাবে কাম ন করিবারু রক্তচাপ কমি যায়, ফুসফুস ক্ষতিগ্রস্ত হবার নিঃশ্বাস প্রশ্বাস ঠিক ভাবে হয়ে পড়ে না, কিডনির কাম কমি যাবার পরিস্রা মধ্যে কম হুয়ে, রোগী দেহর মাংসপেশী অবস বা শিথিল হয়ে যায়, রোগী কোমা অবস্থা চালি যায়। এবং আহুরি অন্য কতক রোগ অথিরে এই অংশুঘাতর লক্ষণ ভিয়া কতগুড়ি জিনিস দেখা যাই পারে, যেমতি আমার মেনিনজাইটিস, সেপ্টিসেমিয়া, ম্যালেরিয়া কিংবা কোণী ঔষধের রিয়াকশন যোগু মধ্যে এমতিকা লক্ষণ দেখা যাই থাকে। দুই প্রকারর প্রথমটি হল ক্লাসিক, যা বৃদ্ধ বা দুর্বল লোকের দেখা যায়। দীর্ঘ সময় ধরে গরমে কাম কলে এই অংশুঘাত হয়ে থাকে। ডিহাইড্রেসন, ডায়াবেটিস বা হাইপরথাইরয়েড, পার্কিনসন ভি স্নায়ু রোগ যোগু মধ্যে হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি। খরাদিনে প্রচুর পরিমাণে পানি, সরবত আদি পিঁতু, অতি বেশি কোল্ড ড্রিঙ্ক পিবা উচিত নুহে, কারণ সেথে থিবা বেশি শর্করা বা চিনি জাতীয় অংশ দেহরু পানির পরিমাণ কম করে দিয়ে। আউ অত্যধিক শারীরিক পরিশ্রম করিবা পূর্বরু এবং মঝিরে মঝিরে পানি টিকে টিকে পিবা উচিত। পঙ্খা, এসি কিংবা খোলা বাতাবরণরে রহিবাকু চেষ্টা করন্তু। পতলা, ঢিলা ও হালুকা রঙ্গর সুতা লুগা পিন্ধন্তু। দিনরে 2-3 থর গাধান্তু। রোগীকু কোনসি থন্ডা জায়গাকু নেই যান্তু, যেপরিকি গছ তলকু কিংবা পঙ্খা তলকু। রোগীর নাক ও মুহ পরিষ্কার রাখন্তু, যেপরি তার শ্বাস প্রশ্বাসরে অসুবিধা নহুয়ে। যেকোনসি উপায়ে রোগী শরীরর তাপমাত্রা কমাইবাকু চেষ্টা করন্তু। রোগী দেহকু ওদা কনারে পোছি পবন চলপ্রচল হইতিবা জায়গাকু নেই যান্তু। কনারে বরফ রখি আইস প্যাক করি রোগী দেহরে ঘষন্তু। এহা ছড়া রোগীকু ঘোল দহি, লেম্বু সরবত, পৈড়পাণি, পানীয় যথেষ্ট পরিমাণে দিওন্তু। ওআরএস গোটিয়ে প্যাকেট নেই গোটিয়ে লিটর পানিরে মিশাই করি প্রতি ঘন্টারে রোগীকু আবশ্যকতা মোতাবক পিয়াইবা উচিত। এহা ছড়া আমার খরাদিনে রাগ, মশলা, কোনসি প্রকার মাদক জিনিস, চাহা, কফি, তেল ভাজি জিনিস, উত্তেজক পদার্থ খাঁতু না। পৈড় পাণি, গ্লুকোজ পাণি, অঙ্গুর, কমলা ইত্যাদি পিবা উচিত। অংশুঘাতের মিশ্রি, অলেইচ গুণ্ড, সামান্য কর্পূর 300 মিলিগ্রাম পাণিরে গোলাই সরবত করে পিলে ଅଂଶୁଘାତ ରୋଗରୁ ଆରାମ ମିଳିଥାଏ। ବାହାରକୁ ଯିବା ପୂର୍ବରୁ ଯଥେଷ୍ଟ ଖାଦ୍ୟ ଓ ପ୍ରଚୁର ପାଣି।

এই আইনর ধারা ছ অনুসারে আদিবাসী মানে এই আইন লাগু হয়ে পাব না। যদি লাগু হব তবে কেন্দ্র সরকার নোটিফিকেশন গ্যাজেট নির্দেশ থাকে তবে লাগু হব। এই আইন বলরে যদি কোণী হিন্দু পুরুষ মৃত্যু হুয়ে তাহলে তাঁর সম্পত্তি প্রথম শ্রেণীর উত্তরাধিকারী মানে সমান ভাবে বটা যাব। এই সম্পত্তি উইল বা ইচ্ছাপত্র দ্বারা হস্তান্তর হব মৃত্যু পরে উত্তরাধিকারী সূত্রে ভাগ বটা হব, কিন্তু পৈতৃক সম্পত্তি উত্তরাধিকারী হিসাবে নুহে। মানে জনে বাপ অপ পরে পুয়া, পুয়া পরে তা পুয়া, তা পুয়া, সেমতি ভাবে ভাগ হব না, কিন্তু তাঁকর যে উত্তরাধিকারী সেই অনুসারে ভাগ বটা হব। প্রথম শ্রেণীর উত্তরাধিকারী কেউ মানে পুয়ো, ঝিও, বিধবা পত্নী, মা, মরি যাই পুয়ের পুয়ো ঝিও, মরি যাই মরি যাই ঝিওর পুয়ো ঝিও, মরি যাই পুয়ের পুয়ো যদি মরি যাই তাহলে তার পুয়ো ঝিও, মরি যাই পুয়ের বিধবা, মরি যাই পুয়ের পুয়ের বিধবা স্ত্রী, যদি জনকরু অধিক বিধবা থাকে, জনকরু অধিক পুয়ো ও ঝিও থাকে, কিংবা তালিকার উত্তরাধিকারী জনকরু অধিক থাকে, তাহলে সমস্তে সমান ভাগ পাইবে, গোটিয়ে ভাগ বা সমান ভাগ পাইবে। যদি মরি যাই পুয়ের বিধবা কিংবা তার মৃত্যু ঘটি পুয়ের বিধবা পুনর্বিবাহ করতে তাহলে তাঁকু উত্তরাধিকারী সূত্রে সম্পত্তির ভাগ মিলি পারিব না। যদি পুয়ের বিধবা আউথরে পুনর্বিবাহ করে সে এইথরে ভাগ পাইব না। 2005 আইন প্রণয়ন পরে যদি গোটি যৌথ পরিবার মিতাক্ষীর আইন দ্বারা পরিচালিত হেউতব তবে এক ঝিও অংশীদার হয়ে পারিব। মিতাক্ষীর আইন অনুসারে গোটে ঝিও আগ নথিলা, পরে আসিছি 2005 আইন রে আসিছি যে 56(5) রে যে মানে ঝিও বি অংশীদার হয়ে পারিব বা কোপারসনার হয়ে পারিব। জন্ম অনুসারে এক পুয়ো ভলি ঝিও মধ্যে নিজের অধিকার অনুসারে জনে অংশীদার হয়ে পারিব। পুয়ো যেমতি সম্পত্তি অংশীদার হয়ে পারিব সেইভাবে ভাবে ঝিও মধ্যে সেই সম্পত্তির সমান অধিকার অনুসারে জনে অংশীদার হয়ে পারিব। গ হচ্ছে সম্পত্তির সমান অংশীদার ভাবে গোটে ঝিও মধ্যে পুয়ো ভলি সমান দায়িত্ব রহিব। মিতাক্ষর আইনরে অংশীদার ঝিওর ঝিও মধ্যে অন্তর্ভুক্ত হয়ে পারিব। আহুরি মধ্যে সম্পত্তির অংশীদার ভাবে পাইথিবা সম্পত্তি জনে ঝিও নিজের সম্পত্তি ভাবে হস্তান্তর করে পারিব, দান করে পারিব, উপহার মধ্যে দিয়ে পারিব, বিক্রি মধ্যে করে পারিবে। পুয়ের যেপরি বাপা বাপাঙ্ক পাই করিতিবা বাপা করিতিবা ঋণ শুঝিবা পাই ধার্মিক দায়িত্ব বা পায়েস অব্লিগেশন রহিছি ঝিওর মধ্যে সেই দায়িত্ব রহিব। কিন্তু এই ধার্মিক দায়িত্ব 2005 মসিহা আইনরে প্রণয়ন করা যায় না, কিন্তু হিন্দু আইন অনুসারে জনে পুয়ো নাতি বা অণনাতি এই ঋণ শুঝবে। যদি কোণী হিন্দু পুরুষের প্রথম শ্রেণীর উত্তরাধিকারী নথান্তি তাহলে তাঁকর সম্পত্তি তাঁকর দ্বিতীয় শ্রেণী উত্তরাধিকারী মানক মধ্যে বটা যাব। সেমানে হলে বাপা, পুয়ের ঝিওর পুয়ো, পুয়ের ঝিওর পুয়ো, চারি হলা ভাই, পাঁচ হলা ভৌণী ও ঝিওর পুয়ের পুয়ো, সাত হলা ঝিওর পুয়ের ঝিও, আট হলা ঝিওর ঝিওর পুয়ো, ন হলা ঝিওর ঝিওর ঝিও, দশ হলা ভাইর পুয়ো, এগার হলা ভৌণীর পুয়ো, আর বার হলা ভাইর ঝিও। হিন্দু উত্তরাধিকারী সংশোধন আইন 1956 ধারা 14 হিসাবে মহিলাঙ্ক সম্পত্তি তাঁকু সম্পূর্ণ মালিকানা সত্ত্ব বা অধিকার দেইছি ও সম্পৃক্ত সম্পত্তি উপরে উক্ত মহিলাঙ্কর নিরঙ্কুশ অধিকার রহিব, তাহলে কিছু অঙ্কুশ রহিবনি, সে তাঁকর ইচ্ছা মতে সেই সম্পত্তিকু তাঁকু ব্যবহার করি পারিবে। খ হচ্ছে এহা স্থাবর ও অস্থাবর সম্পত্তি উপরে লাগু হব, বোথ বোথ সব দুইটা জায়গায় স্থাবর হোক ও অস্থাবর সম্পত্তি উপরে লাগু হব। এই ধারা সবু প্রকার সম্পত্তি উপরে লাগু হব, তেণু হিন্দু মহিলা তাঁকর জীবদশার যে সম্পত্তি পাইবে যেমিকি উত্তরাধিকারী বা ইচ্ছাপত্রে পাইবা সম্পত্তি, বিভাজনরে পাইবা সম্পত্তি মানে বিভাজন মানে পার্টিশনরে পাইবা সম্পত্তি, ভরণ পোষণ পাই পাইবা সম্পত্তি এবং কোণী বাকি রহিযাই অর্থ কা পাখুরু সে মধ্য সেইটা বি এইথরে রহিব। চারি হেলা উপহার সূত্রে পাইবা সম্পত্তি, বাহাগর আগুরু ও পরে যদি কোণী সম্পর্কীয় সম্পত্তি উপহার দিয়ে থাকে তাহলে সেই উপহার সম্পত্তি বি লাগু, নিজের কৌশল দ্বারা বা নিজের উদ্যমর পাইবা সম্পত্তি। তাপরে ছরে হেলা কিনা বিকারে যাই সম্পত্তি এবং নিজের অধিকারে পাইবা সম্পত্তি। তাপরে

শ্রোতা বন্ধু আপনার শুণুলে পরে পরে কতটি ভক্তি গীত আকাশবাণী বারিপদা আসন্তু শুণবা পরে পরে কতটি সুগম সঙ্গীত প্রমোদ মল্লিক রচনার শিল্পী করুণাকর কণ্ঠে আসন্তু শুণবা এই গীতটি।

পরবর্তী কথাচিত্র আব লড় চলে, কণ্ঠশিল্পী আলকা ইয়াগনিক। অনুরোধকারী শ্রোতা হেলে বারিপদা বাগঠিয়া অঞ্চলর রঘু, মামি, টিকি, মিতা এবং অন্য সাথী শ্রোতা।

শ্রোতাবন্ধু আপনার শুনে আজকা জুন কথাচিত্রর এই গীতটি কণ্ঠদান করে লতা মঙ্গেসকর এবং সাব্বির কুমার। অনুরোধকারী শ্রোতা হলে কিশোর কুমার বিশ্বাল, অনিকেত বিশ্বাল, জীবন কুমার বিশ্বাল, রীতা বিশ্বাল এবং অন্য সাথী শ্রোতা বারিপদা বড়বজার অঞ্চলর।

শ্রোতাবন্ধু আপনার শুনে আ পায়ে বাহারাই কথাচিত্রর এই গীতটি অনুরোধ করে সুব্রত কুমার রয় স্টেশন বাজার অঞ্চলরূ।

শ্রোতাবন্ধু প্রমাণে শুনলে কথাচিত্র আপকা সরুর কথাচিত্রর এই গীতটি কণ্ঠদান করেছিলেন হিমেশ রেশমিয়া। অনুরোধকারী শ্রোতা ছিলেন সীতা মারান্ডি বারিপদা প্রফুল্ল নগর অঞ্চল আকাশবাণী বারিপদা। আসন্তু শুনিবা কার্যক্রম সময় পেশু। কার্যক্রমটিকে প্রযোজনা করছেন নাগভূষণ মাঝি, উপস্থাপনায় বীণাপাণি সিং এবং নিবেদিতা বারিক। কার্যক্রম শুনিবা এই বিজ্ঞাপন বিরতি পরে

শ্রোতা বন্ধু আপনার শুনে থাকে কার্যক্রম সময় পেশু কার্যক্রমটি প্রযোজনা করে নাগভূষণ মাঝি উপস্থাপনার বীণাপাণি সিং এবং নিবেদিতা বারিক আকাশবাণী বারিপদা আসুন শুণবা পুরোনা দিনর মিঠা মিঠা গীতক নিয়ে কার্যক্রম গীত অতীত।

এতেবেলা যাই কার্যক্রম রিলে করে শুনাইলু আকাশবাণী দিল্লি এবং পরে পরে আকাশবাণী কটক কেন্দ্র আকাশবাণী বারিপদা ষ্টুডিও খড়ি সময় বর্তমান রাতে দশটা বাজি পঁয়ত্রিশ মিনিট আসন্তু শুনিবা একক হিন্দি কথাচিত্র গীত কার্যক্রমে হিন্দি কথাচিত্র দিওয়ানার পরে পরে কতটি গীত।